0: খপুই হই কি
1: নিশ্যাম সালেম খপুই হই
0: ও কেলাই বঙ্গে
1: কেলাই মাই বঙ্গে
0: রমা ইনখং না নে জিং।

আইদিনে ডাকনা সাকরে ফান নোহা দুবাহা মান নোহা সিবাহা হাইকারাং সিজাং মেরাহি লুগালও থুহিছে ফাগে রানী গাইথাইকে গাইয়া লাইফাই দো

রে মেয়ে রে মেয়ে ভাওলা বারে নারে নাইলা বানে ফাদে না ফাদে আনে মাদে না মাদে আজ মামলো সেরাও খেয়ে আই খালা দিনছে চা বাসং আর সারাও বং বাসং।

সিম প্যান্সের বাটু জোরিং, কেসের বাটু জোরিং, কেসি মা বো ক্রেচিং, কেরাই পাং জুই পিন, সেরাই পাং জুই পিন।